খুশি আমাদের খেতে বাপের জানা বাপকে প্রিয় আমি 0511000101 ইজ দ্য ডায়ালিং নাম্বার 4471 ফর টেক্সটিং জনাব কামিল নে হমে মেসেজ কিয়া হ্যায় কি আপে জান আচ্ছা ইনহোনে লিসনার্স কো কুছ কুছ সালাম ভেজা হ্যায় জিনমে রমিজ সাহব মৌজুদ হ্যায় আর তলত জবিন বহুত শুকরিয়া প্রোগ্রাম কা হিসসা বননে কে লিয়ে কাহানি কা সেগমেন্ট